0: পানি পবন সবুর সমাধান করতে হো।
1: ওহ মানে কথাটা টিকে ফিটেইকি কুহ।
0: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেশিন, টুলু, উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল, মনোব্লক আর

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আরম্ভ করুছু পরবর্তী কার্যক্রম নারী মহল।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছিলেন এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা স্টুডিও খড়ি। সময় বর্তমান সন্ধ্যা 6টা। আসন্ত শুনিবা ভক্তি গীতর কার্যক্রম। পুরাতন রচনার শিল্পী সুভাষ দাসঙ্ক কণ্ঠে আসন্ত শুনিবা এই গীতটি।

শ্রোতাবন্ধু আপনার শুণুলে পরে পরে কেতটি ভক্তি গীত শীর্ষানন্দ দাসকানুগ রচনার শিল্পী অক্ষয় মহান্তি কণ্ঠে শুণুলে এই ভক্তি গীতটি এস ভক্তি গীতর কার্যক্রম আজ এতকি আকাশবাণী বারিপদা আসন্ত শুণবা পরে পরে কেতটি সুগম সঙ্গীত প্রমোদ মল্লিক রচনার শিল্পী করুণাকর কণ্ঠে আসন্ত শুণবা।

শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট্রু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হেউছি কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমর পুনশ্চ প্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট্রু 9টা পর্যন্ত শুনিপারিবে। হ্যালো বারিপদা কার্যক্রমরে নিজের পছন্দর গীত কো সামিল করিবাকু চাহুলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা ঠারু 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বর হেউছি 06792254105 06792254105। আউ থরে শ্রোতাবন্ধু অনুরোধ রহিলা, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা ঠারু 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। টেলিফোন নম্বরটি পুনি থরে কহি রাখুছু 06792254105।

যে পারা উপকার রহে তার জীবনটা হচ্ছে এ সংসার ভিতরে ধন্য। হে মোর সজনে, বর্তমানে মু আপন মানুকু নেই সেই জায়গায় পৌঁছাই দেবি রাজা কেকেয়। ই অসহায় নায়িকা জনকু যৌ নায়িকাকু বিবাহ করেছিল রাবণ, যাহার না হচ্ছে চিত্রাবলী, যাহার পূর্ব না থিলা দুন্দুবি অপ্সরা, সেই চিত্রাবলীকু সঙ্গে নেই পৌঁছি গলে রাজা কেকেয়। আজ নিজ রাজ্যরে থিলে কৈকেয়ীঙ্কর বয়স থিলা তাঙ্কর 4 বর্ষ। কৈকেয়ীকু মা পরি যৌ মু নারী জনক পালন কলা। কৈকেয়ী যেতবে শাশুঘরক চালি যাই ইয়ে নারী জনক জিদি কলা, কলা হে মহাত্মা মতে আপন পঠান্তু, মু ইয়ে ঝিও সহিত দাসীবৃত্তিরে যাবি। তেণু দাসীপণরে যাই নিজর স্বামীর সহকর্ম কর্মটাকু শেষ করা বা নিজর স্বামী রাবণকু মুক্তি দেওয়া এই নায়িকা জনক রাম ঠাকুরঙ্কু বনকু পঠাইলে। কিন্তু আপন মানে সাংস্কৃতিক ধর্ম হিসাবে আপনার রামায়ণ তথ্য ভিতরে আপনার জাঁথিবে সে নারী জনক যিয়ে রামকু পঠাইল কৈকেয়ীঙ্কু কুমন্ত্রণ দেই বনকু, সে নারী জনক মন্থরা। কিন্তু এই হচ্ছে সেই নারী জনক মন্থরা যার নাম লা পূর্ব নাম চিত্রাবলী, যাহা বিবাহ করেছিল প্রথম রাবণ, যাহার পূর্ব নাম লা স্বর্গর দুন্দুবি অপ্সরা ইয়ে। তেমন কাইকি তা না মন্থরা রহলা, পূর্বণু কোণ তা না মন্থরা লা কি ইয়ে রামায়ণর তথ্যগুড়ি মন্থন করে রাম বনকু গলে কেমিতি রাবণ মুক্তি পাইব বা তা স্বামী মুক্তি পাইব বলি সেই কথাকু মন ভিতরে সিদ্ধান্ত করে তেমন রামকু বনকু পঠাইল মন্থরা। আপন মানে সমস্ত জাঁতি ইয়ে পুরাণর তথ্য রামায়ণ কথা নেই যেতবে বিনাশ করেছিল রাম ঠাকুর যাই রাবণকু।